0: আপনাদের সবাই আমরা নিমন্ত্রণ করছি যে দুর্গাপুজোতে আপনারা সবাই আসুন, এনজয় করুন দ্য হোল ডে ইভেন্ট, সবার খুব ভালো লাগবে। দ্যাটস ইট।
1: That's it. Okay. Yeah, thank you so much. So that was Akshat, Sophia, and Sandeep from Mangaliana Multicultural Crashes, inviting you to the Crashes Durga Utsav on 17th of October. It's a Saturday. Don't forget 17th of October. So, chalo, hum shukriya aur aapse rukhsat dete hain. Baad mein milenge kisi aur video mein.